আজ বৃহস্পতিবার, 11ই আষাঢ় 1948 শকাব্দ, 2 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 17ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:58, সূর্যাস্ত সন্ধে 6:22 হয়ে 18 সেকেন্ড। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এবং নিউজ অন এআইআর অ্যাপে স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 27 সেকেন্ড।

0: Come back to beat Senegal 3-2 after extra time round of 32 and qualify for the round of 16. Youri Tielemans scored a 125th minute penalty to seal a dramatic 3-2 victory and extend Belgium's unbeaten run to 17 matches. Belgium will now face the winners of the United States versus Bosnia and Herzegovina match in the round of 16. In men's cricket, the first T20 international between India and England was abandoned due to rain in Chester Lee Street last night. The five-match series now stands level at 0-0. Opting to bat first, India scored 189 for 7 in stipulated 20 overs, with skipper Shreyas Iyer scoring higher 68 runs off 47 balls. And that's the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন জানিয়ে দেব আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলির পঁচাত্তরঙ্গে একটু পরেই 6:30 আজকের চাষবাস কথিকা, আন্তর্জাতিক ফল দিবস, বনমহোৎসব সপ্তাহ ও কৃষি দিবস এ নিয়ে বলবেন স্বাগত মণ্ডল মল্লিক। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা, এই সময়ে শিশুর উপযুক্ত আহার বলবেন ডাক্তার উর্মিলা পিল্লাই রায়। 6:45 প্রাথমিক উপস্থাপনে বিদিশা রায় ও সম্মান দাস। 7:45 রবীন্দ্রসঙ্গীত সর্বাণী রায়। 8:00 জানা অজানা কথিকা বনমহোৎসব পর্ব 2 বলবেন অধ্যাপক সুপ্রীতি পাল। 8:05 নজরুলগীতি পুতুল দত্ত। 8:20 উত্তরণ, বিশেষভাবে সক্ষম মামুনি জানা পাত্র সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল বিদিশা সাধু। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানে পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনে শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি উপস্থাপনে প্রিয়াশা চক্রবর্তী ও সৌরভ দেবনাথ। 12:00 দিলরুবা শিল্পী অরূপ কুমার সেন। 12:15 লোকগীতি পৌলমী দত্ত। 12:33 গ্রামীণ শিশুদের জন্য অনুষ্ঠান খেলাধুলার আঙিনায় গ্রাম। আলোচনায় অংশগ্রহণ করেছেন বুল্টি রায়, উজ্জ্বল ঘোষ ও ডক্টর শুভ্রাংশু রায়।

দুপুর একটায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা মহল, ডাক্তারি পরামর্শ, লাইভ প্রোগ্রাম উপস্থাপনের সোমা সাহা, 2:30 বাংলা আধুনিক গান, গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, অ্যাডভেঞ্চার স্পোর্টস, এ বিষয়ে বাইরে ঘুরে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর ইংরাজি বিষয়ে সুরি পাবলিক ও চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সন্দীপন রায় ও দুজন শিক্ষার্থী, 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি জবরানী মান্ডি ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠান কথিকা বনমহোৎসবের তাৎপর্য বলবেন অধ্যাপক নলিন মান্ডি, এরপর সাঁওতালি লোকগীতি পরিবেশনে হাবুল মান্ডি ও সহশিল্পীবৃন্দ, লক্ষণ টুডু ও সহশিল্পীবৃন্দ, 6:38 কৃষি কথার আসর, বিকশিত পথে ভারত, এ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন পার্থ সারথী রাউত, 7:10 রামায়ণ গান পরিবেশনে সুবল চন্দ্র দাস ও সহশিল্পীবৃন্দ, 7:30 সমীক্ষা, রাত 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা বিজ্ঞান আশ্রিত নাটক মেঘ ভাঙা বৃষ্টি, রচনা অর্ণব বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের সেতার দীপশঙ্কর ভট্টাচার্য, 9:30 বাংলা নাটক টাপুর টুপুর, রচনা মনোজ মিত্র, পরিবেশনায় সুন্দরম, 10:00 অখিল ভারতীয় কার্যক্রমে লঘু ও লোকসঙ্গীতের অনুষ্ঠান, 10:30 নজরুলগীতি মধুরিমা শীল, 10:45 দিলরুবা অরূপ কুমার সেন, 11:00 ভজন পুতুল দত্ত, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল সুমিত মিশ্র, 11:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা তন্ময় বোস। এবারে আসছি সঞ্চয়িত পচার তরঙ্গে, একটু পরেই 6:15 সুবদ্ধ সঙ্গীত সেতার দীপশঙ্কর ভট্টাচার্য, 6:25 রবীন্দ্রসঙ্গীত শর্মানী রায়, 6:35 রামচরিত মানস পর্ব 159, 6:45 ভজন বাপিয়া ঘোষ, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পিতা পাল।

8:30 রজনীকান্তের গান কুমকুম ভট্টাচার্য, 8:50 দিলরুবা অরূপ কুমার সেন, 9:10 রসধারা উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 10:15 অঞ্জুমান সুফিয়া সিরিন, 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনা সুশীলিয়া বন্দ্যোপাধ্যায়, 12:00 সুরভি উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনা সুশীলিয়া বন্দ্যোপাধ্যায়, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সুশীলিয়া বন্দ্যোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল বিদিশা সাধু সঞ্চয়িত দ্বিতীয় অধিবেশনে, 5:50 আধুনিক গান মধুরিমা শীল, 5:20 উর্বশী উপস্থাপনায় রোশন মুরারকার, 6:50 হিন্দি কথিকা উপস্থাপনায় রোশন মুরারকার, 6:30 গুলগুলসান উপস্থাপনায় ভারতী দত্ত, 7:10 লোকগীতি পৌলমী দত্ত, 7:30 দর্পণ রোশন মুরারকার, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইট বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনে অভিষেক মণ্ডল। ICC মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের হিন্দি ও ইংরেজি ধারাভাষ্য, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজ সারাদিনের গীতাঞ্জলি ও সঞ্চিত প্রত্যরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে।

এখন শুরু হচ্ছে সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান। সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য, রাগ নট ভৈরব ও সিন্ধু ভৈরবী।

সুবাদ্য সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য, রাগ নটভৈরব ও সিন্ধু ভৈরবী। এখন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সর্বাণী রায়।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শর্বাণী রায়। এখন রামচরিতমানস পর্ব 159।

শুনলেন রামচরিতমানস পর্ব 159। এখন শুরু হচ্ছে ভজন, শিল্পী পাপিয়া ঘোষ।

0: match in the round of 16. Another round of 32 matches underway in California between co-host US and Bosnia and Herzegovina. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন যুববাণীর প্রভাতী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল।

গুড মর্নিং, কেমন আছো তুমি? ঘুম ঘুম চোখে কি আজকে রেডিওটা টিউন ইন করেছো না ইতিমধ্যেই তোমার ঘুমটা অলরেডি ভেঙে গেছে? হ্যাঁ জানি, আজকে একেবারে আমরা সপ্তাহের মাঝখানে আছি, আর যাই হোক সকালটা তো ধীরে শুরু করলে চলবে না, তাই না? আর একটু পর থেকেই রেডি হয়ে অফিস হোক বা স্কুল কিংবা কলেজের জন্য তুমি রেডি হতে শুরু করবে। আবার টিফিন প্যাক আর সমস্ত কিছু ডকুমেন্টস যাতে কোনোরকমভাবে মিস না হয় ব্যাগে নিতে, সেই সব দিকে একটা তড়িঝড়ি শুরু হবে, তাই তো? তবে কোনো অসুবিধে নেই, তার জন্য এখনও বেশ কিছুটা সময় আছে। আর এই তাড়াহুড়োটাকে একটু লাইট করার জন্যই তো আমি অর্পিতা একেবারে যৌবনের স্টুডিওর ঘড়ি দেখে চলে এসেছি শুধুমাত্র তোমার সঙ্গে আজকে সকালটা জমজমাট আড্ডা দিতে। যৌবনের স্টুডিওর ঘড়ি বলছে 7:11 হয়ে 29 সেকেন্ড হয়ে গেল সময়, মানে যৌবনীতে শুরু হয়ে গেল সুপ্রভাতের আসর। আর জানা, আগামী 50 মিনিট আমি থাকবো তোমার সঙ্গে, সঙ্গে থাকবে গান, আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, আর অবশ্যই সঙ্গে তোমাকে একটু রিয়ালিটি চেকও দেব। তবে শুধু আমার সঙ্গে তোমায় থাকতে হবে ঠিক সকাল 8টা পর্যন্ত। কথা তো চলতেই থাকবে তোমার আমার, কিন্তু অনুষ্ঠানের শুরুটাই যদি গান ছাড়া হয় তাহলে কি আর বুধবারের সকালটা ঠিক জমজমাট হয় বলো তো? একদমই নয় নিশ্চয়ই। আর ইতিমধ্যেই তোমার হাতে যখন চা বা কফি যদি চলে এসে থাকে তাহলে চা কফিতে চুমুক দিতে দিতে একটা মিষ্টি গান দিয়েই আজকের সকালের আড্ডাটা শুরু করি। ভালোবাসার মরশুম এক্স ইকুয়ালস টু প্রেম থেকে এখন শুধুমাত্র তোমার জন্য রাখলাম, গানের পরে ফিরে আসছি আমি অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাত।

0: ফুটবে ঠিক মন মাফিক মন বলাস, এক্স গার্লস টু প্রেম থেকেই তোমার জন্য এই গানটা ছিল। আর ভালোবাসার মরশুম আমার মনে হয় প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্ত, কারণ ভালো থাকতে আর ভালোবাসার মধ্যে থাকতে কে না চায় বলো তো? আর ভালোবাসায় তখনই থাকা যায় যদি আমরা নিজেদেরকে ভালো রাখি, তাহলে চারিপাশের মানুষজনকে নিয়ে ভালো অনেকটা ক্ষণ থাকা যায়, তাই না? শুনছো তুমি সুপ্রভাতের আসর, আছি আমি অর্পিতা, গানের পর আবারও ফিরে এলাম। আর এখন তোমাকে যদি একটা কথা বলি, মানে ধরো ওই স্কুল কলেজে যেই সময়টায় তুমি পড়তে সেই সময় ইতিহাস বইটার কথা কি মনে পড়ে এখনও? মানে ওই যে একগুচ্ছ শাল যেটা একটা থাকতো, বাপ রে বাপ, সেটা মনে রাখাটা যে কতটা কঠিন ছিল সেই সময় সেটা তো মানে যারা আমার মতো ইতিহাসে খুব একটা ভালো ছিল না তারা জানে। আর একটা আমার মনে আছে একটা খাতা ছিল, সেখানে সব ঘটনা একপাশে আর শাল একপাশে লেখা থাকতো। তো সেই সমস্ত কিছু শাল যত যাই হোক না কেন মনে তো রাখতেই হতো, না হলে পরীক্ষায় লাড্ডু পেতে কে চায় বলো তো? তো যাই হোক, এখনও আমরা সেই একটু ইতিহাসটা উল্টে পাল্টে দেখব, কারণ আজকের দিনে ঠিক কি ঘটেছিল আর আজকের দিনটা কেন ইতিহাসের পাতায় খুব গুরুত্বপূর্ণ সেটাই এখন চট করে জেনে নেব। আজকের দিনে স্যার উইলিয়াম হেনরি ব্র্যাগ, যার জন্ম 1862 সালের 2 জুলাই, তিনি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী এবং রসায়নবিদ। তিনি ছেলের সঙ্গে যৌথভাবে 1915 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন, আর তাদের গবেষণার বিষয় ছিল এক্স রশ্মির সাহায্যে কেলাস গঠন ও বিশ্লেষণ। তিনি কিং উইলিয়ামস কলেজে পড়াশোনা করেছেন, এছাড়া তিনি অস্ট্রেলিয়ার অ্যাডলেড বিশ্ববিদ্যালয়, লিডস বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনেও কিন্তু পড়াশোনা করেছেন। শুধুমাত্র তাই নয়, তার পড়াশোনার দক্ষতা এতটাই ভালো ছিল যে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন 1915 সালে।
1: আজ এই দিনে
0: এরপর বলবো হান্স আলব্রেস্ট বেটে, তিনি ছিলেন একজন জার্মান মার্কিন পদার্থবিদ। তিনি 1967 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। নিউক্লিয় বিক্রিয়া সম্বন্ধে বিভিন্ন তত্ত্ব প্রদান ও গবেষণা, বিশেষত আবার অভ্যন্তরে শক্তি উৎপাদন প্রক্রিয়া নির্ণয়ের জন্য তিনি এই পুরস্কার লাভ করেছিলেন। আর তার এই পুরস্কার গোটা বিশ্বে কিন্তু একটা জনপ্রিয়তা ফেলে দিয়েছিল সেই সময়। এবার যার কথা বলবো, তিনি ছিলেন টম রিচার্ডসন, যার মৃত্যু 2 জুলাই, অর্থাৎ আজকের দিনে 1912 সালে। বাইফ্লিটে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন তিনি। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্যও ছিলেন। দলে তিনি মূলত ফার্স্ট বোলিং করতেন, ডান হাতে বোলিংয়ের পাশাপাশি নিজের সারিতে ডান হাতে ব্যাটিংয়েও তার অত্যন্ত দক্ষতা ছিল। 1894 থেকে 1895 এর মৌসুমে অস্ট্রেলিয়ার সফরে

জিসিতে অনুষ্ঠিত প্রথম টেস্টে প্রচণ্ড গরমের মধ্যেও একই গতি নিয়ে 55 ওভার বোলিং করেছেন তিনি। তার পিচ থেকে বাড়তি সুবিধে না পেয়েও তার উদ্যমী বোলিং দলকে সেদিন জয় এনে দিয়েছিল। 1896 সালে রিচার্ডসনের বোলিংয়ে অস্ট্রেলিয়া মাত্র 53 রানে অল আউট হয় ও ইংল্যান্ড জয় পায়। এরপর কথা বলবো অমৃতলাল বসুকে নিয়ে, যার জন্ম 17 এপ্রিল 1853 আর মৃত্যু আজকের দিনেই অর্থাৎ 2 জুলাই 1929। ব্রিটিশ আমলের বাঙালি নাট্যকার ও নাট্য অভিনেতা, তার জন্ম হয়েছিল কলকাতায়। নাটক রচনা এবং নাট্যাভিনয়ের সাফল্যের জন্য জনসাধারণের কাছে রসরাজ নামে খ্যাত ছিলেন তিনি। গিরিশচন্দ্র ঘোষ ও অর্ধেন্দু শেখর মুস্তাফের উৎসাহে তিনি ন্যাশনাল, গ্রেট ন্যাশনাল, গ্রেট ন্যাশনাল অপেরা কোম্পানি, বেঙ্গল, স্টার, মিনার্ভা ইত্যাদি রঙ্গমঞ্চে সুনামের সঙ্গে অভিনয় করে গেছেন। আর তার অভিনয় যারা দেখেছেন তারা তো জানেনই যে তিনি কতটা দক্ষতার সঙ্গে সেই সময় অভিনয়টা করতেন। আপাতত আজ এই দিনের তথ্য ইনফরমেশান যাই বলি না কেন এতটাই। এরপরে আবারও ফেরার পালা গানে, তাই শুনতে থাকো।

গানে যখন ফিরবো বলেই দিলাম, গানে তো ফিরতেই হবে। আর যেটা বলছিলাম, মানে সপ্তাহের মাঝখানটা এরকম একটা সময় যে সময়টা প্ল্যানিং শুরু হয়ে যায় যে উইকেন্ডটা আমি ঠিক কী করে কাটাবো, কীভাবে প্ল্যান করব, কার সঙ্গে কী কী করব, অনেক কিছু প্ল্যানিং থাকে। তো কারণ সারাটা সপ্তাহ আমরা কাজের মধ্যে থাকি। আর যখন জাস্ট রবিবারটা কেটে যায়, ওই রাত্রিবেলা থেকেই মনে পড়ে আবার সোমবার চলে এলো, মানে জাস্ট এই তো ছুটির প্ল্যান করলাম, তো দেখতে দেখতে সবটাই চলে যায়, কারণ ঘড়ির কাঁটা আমরা থামিয়ে রাখতে পারি না, তাই না? তো আজকের দিনে, মানে এই তো বুধবার, তো বুধবারে এখন যদি তোমার মনে হয় যে না আর ভালো লাগছে না কাজে যেতে, মনটা জাস্ট আওয়ারা, মানে আওয়ারা দিল, যদি তোমার এখন এই মুহূর্তে মনের অবস্থা হয়, তাহলে এই গানটা এখন শুধুমাত্র আমি সাজিয়ে রাখলাম তোমার জন্য। শুনছো তুমি অর্পিতাকে সুপ্রভাতের আসলে। ফিরে আসছি গানের পর, তাই শুনতে থাকো

0: শুনছ তুমি সুপ্রভাতের আসর। আর এখন এই মুহূর্তে কথা বলবো গান নিয়েই।
1: ঠিক বুঝতে পারলে না তো, মানে গান নিয়ে কি করে কথা বলবে তুমি অর্পিতা, এটাই ভাবছো তো?
0: আসলে দেখো, আমাদের দৈনন্দিন জীবনে প্লেলিস্টের গুরুত্ব বা ভূমিকা কিন্তু অনেকটাই।
1: ঠিক কতটা?
0: আচ্ছা, আমাদের দিনের শুরুটা ঠিক কীভাবে হয়? মানে কেউ ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে গান চালায়, কেউ বা ধরো অফিসে যাওয়ার পথে হেডফোনে গান শোনে, আবার কেউ রাতের নিস্তব্ধতায় নিজের প্রিয় সুরের সঙ্গে কিছুটা সময় কাটায়। আর এই প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গী হয়ে ওঠে কিন্তু একটা সুন্দর প্লেলিস্ট। আমরা প্রত্যেকেই জানি যে কখনো কোনো সময় আমরা যেরকম সিচুয়েশনে থাকি না কেন, সেটা মন কেমন হোক বা খুব আনন্দে আছি বা হয়তো ঠিকঠাক নেই, একটু চার্জটা দরকার বুস্ট করতে হবে নিজেকে সেই সময় হোক, ঠিক সেই রকমের একটা প্লেলিস্ট যদি আমাদের সামনে কেউ এনে দেয়, আমরা যদি সেই গানগুলো শুনতে থাকি, জাস্ট মুডটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই চেঞ্জ হয়ে যায়। আর ওই যে মুডটা শিফট হয়, সেটা কিন্তু একমাত্র সেই পাওয়ারটা আছে আমার মনে হয় মিউজিকে। মিউজিক চাইলে সবটা করে দিতে পারে। তো এই প্লেলিস্ট কিন্তু আসলে শুধু কয়েকটা গানের তালিকা নয়, মানে ধরো র্যান্ডাম কয়েকটা গান আমি চটপট শুনে নিলাম আর আমার মুড ভালো হয়ে গেল, বিষয়টা কিন্তু এরকমভাবে হয় না। এটা আমাদের একটা অনুভূতি, আর গানের সঙ্গে তো অনেকের অনেক ইমোশনস জড়িয়ে থাকে, তাই না? কখনো কারোর স্মৃতি থাকে, আবার মনের অবস্থার একটা অসাধারণ প্রতিচ্ছবি কিন্তু হয়ে থাকে এই গানের প্লেলিস্ট। এই একটু আগে যেমনটা বললাম যে কখনো ধরো তোমার মনটা ভালো নেই, সেই মনটাকে ভালো করার জন্য বা হয়তো কখনো কাজে তোমার মনই বসছে না, তো সেই মনোযোগ বাড়ানোর জন্য, কখনো আবার পুরনো দিনের সেই স্মৃতিতে ফিরে যাওয়ার জন্যও কিন্তু আমরা প্রত্যেকটা কারণের আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে রাখি। কোনো কোনো সময় কিছু কিছু মুহূর্ত তো ফিরে পেতে চাইলেও ফিরে পাওয়া যায় না, তাই না? সেই যেই দিনগুলো চলে যায় সেই দিনগুলো তো চলেই যায়, কিন্তু সেই দিনগুলোর সঙ্গে যে গানগুলো জড়িয়ে ছিল সেই গানগুলো যদি আবার আমরা শুনতে চেষ্টা করি বা শুনি, তাহলে কিন্তু একেবারে সে ঠিক সেই দিনটাতে আমরা পৌঁছে যাই, তাই না? ঠিক সেই মুহূর্তে কী হয়েছিল, সেই সময়টা, সেই মোমেন্টটাকে আমরা চেরিশ করি হয়তো সেই গানটার মধ্যে দিই। তাই এখনও যখন কোনো সময় খুব পুরনো কোনো গান হয় বা শুনতে পাই, তখন কিন্তু আমার মনে পড়ে যায় হয়তো সেইটা গানটা আমি স্কুলে শুনেছিলাম বা সেই গানে আমি ছোটোবেলায় স্টেজ পারফর্ম করেছিলাম। তো কোনো না কোনো সময় কোনো না কোনো গানের সঙ্গে তো আমরা কিছু না কিছু রিলেট করেই ফেলি। আই থিঙ্ক সেটা তুমিও করো, আমরা সবাই করি। তাই গান যে শুধুমাত্র কয়েকটা র্যান্ডাম সিলেক্ট করে একটা প্লেলিস্ট তৈরি করে ফেললাম, বিষয়টা কিন্তু এমন একবারেই নয়। তো যে আবার ধরো কোনো একটা গান, যে গানটা তোমার মুডটাকে ভালো করে দিচ্ছে, সারা দিনের মুডটাকে একদম চার্জড আপ করে দেওয়ার জন্য যে গানটা তুমি একেবারে দিনের শুরুতে শুনেছো, আবার ঠিক সেই শান্ত একটা গানের প্লেলিস্ট কখন যে তোমার সারাদিনের ক্লান্তি একটু একটু করে দূর করে দেবে, সেটা তুমি নিজেও জানো না। তাই গানের কিন্তু অনেক শক্তি আছে। আবার যেই সময়টায় এতটা আপডেট হয়নি চারিপাশ, আমাদের হাতে স্মার্টফোন আসেনি, আমাদের একটা ক্লিকেই আমরা চট করে

গান শুনে নিতে পারতাম না, সেই সময় একটাই আমাদের মাধ্যম ছিল, যেটা হচ্ছে রেডিও। রেডিওতে প্রচুর অ্যাড থাকতো, অ্যাডের মাঝে মাঝে আমরা গান শুনতে পারতাম, কিছু প্রিয় মানুষদের কথা শুনতে পারতাম। তো সেই সময় একটা অপেক্ষাও ছিল, কিন্তু যে সময়টা আমরা চুপচাপ অপেক্ষা করতাম কখন আমাদের একটা পছন্দের গান আমরা শুনতে পারবো রেডিওতে বা ধরো টিভিতে শুনতে পারবো, তো সেই সময় কিন্তু একটা অপেক্ষাও ছিল, যেই অপেক্ষাটা হয়তো এখন সময়ের সঙ্গে সঙ্গে নেই। এখন আমরা একটা কিছু শুনলে অ্যাড চলে এলেই আমরা স্কিপ অ্যাড তো অনায়াসেই করে নিতে পারি, বাট ওই যেই সময় আমরা গানগুলো টিভিতে রেডিওতে শুনে শুনে বড় হয়েছি, অনেক জায়গা আমরা এক্সপ্লোর করা শুরু করছি, হয়তো আমরা জানতামও না তার আগে। তো সেই ছোট্টবেলায় যখন স্কুলে যাওয়ার আগে টিভিটা চালাতাম বা রেডিওটা চালাতাম, যে গানগুলো শুনতে পেতাম, এখন মোটামুটি তোমায় ঠিক সেই গানগুলোই আমি শোনানোর প্ল্যানে রয়েছি। মানে যেই গানগুলো আমাদের প্লেলিস্টে সব সময় থেকেই যায়, আর প্লেলিস্ট নিয়ে যখন এই মুহূর্তে কথা বলছি, তখন 2004 সালে একটু যাই, যেখানে আমরা জিকো মানে জিৎ কোয়েল জুটিটা সেই সময় তো একদম তুমুল হিট, যেরকম দেব শুভশ্রী হিট ছিল, তো সেই জিৎ কোয়েল জুটির বন্ধন সিনেমা থেকে শান এবং শ্বেতার কণ্ঠে তোমার জন্য রাখলাম একটা মিষ্টি গান, সে ছিল বড়ই আনবো না। আমার মনে আছে এই গানটা আমি এতবার মানে টিভিতে দেখেছি এবং অপেক্ষা করে থাকতাম যে কখন দেখতে পারবো আবার গানটা, কখন আসবে টিভিতে, কারণ সেই গানটার মধ্যে দিয়ে আমার সিঙ্গাপুর শহরটাকে দেখা, মানে এত সুন্দর, এত ঝাঁকঝক মানে ঝা চকচকে একটা শহর হতে পারে, তো সেটার একটা কল্পনার জগতে ছিলাম তখন সেই সময়। বাট হ্যাঁ, চলো তাহলে এই গানটাই রাখলাম তোমার জন্য। আর এই সিনেমার মাধ্যমে সিনেমার গানগুলো যখন আসতো অনেক কিছু আমরা দেখতে পেতাম, ফ্যান্টাসাইজ করতাম যে ইশ যদি যেতে পারতাম। তো চলো এই গানটাই রাখলাম এখন তোমার জন্য, গানের পর আবারও ফিরে আসছি আমি অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর

কি ফিরে গেলে সেই সময়, মানে যেই সময় গানটা রিলিজ করেছিল, আর সেই সময়ে মানে পর পর হিট হিট গান, একটা ছেড়ে একটা গানের কথা যদি বলি তাহলে মানে কোনো একটা গান বোধহয় মিস হয়ে যাবে, সেই ভয়ে মনে হয় থাক সব গান বলার দরকার নেই, কারণ প্রচুর গান সেই সময় রিলিজ হচ্ছে। এবং সেই সময় গানের লেন্থ, যেটাকে নিয়ে কথা আজকে বলতেই হবে প্লেলিস্টে, গানের লেন্থ কিন্তু প্রচুর বড় থাকতো, মানে 4-4.5 মিনিটের গান তো সেই সময় হতোই, আর এখন সেটা কমে 2.5-3 মিনিটে হয়ে গেছে, কারণ মানুষের সময় কমছে, ধৈর্য কমছে, মানে একদিকে যে এই অ্যাটেনশনটা আমাকে দিতে হবে সেই ধৈর্যটা আজকালকার দিনে মানুষের হয়তো কমে যাচ্ছে বলেই নির্মাতারা মনে করছেন, সেই কারণে গানের লেন্থও অনেক কমে যাচ্ছে। তো যাই হোক, আজকে আমি অর্পিতা আছি তোমার সঙ্গে সুপ্রভাতের আসরে, কথা বলছি প্লে লিস্ট নিয়ে, তাই এত কথা। আর এটা এরকম একটা বিষয় আমাদের মনে হয় যে ওই জল খাওয়া ঘুম এগুলো যেমন প্রত্যেক দিন আমাদের সঙ্গে থেকে গেছে, থেকে যাবে, আর প্লেলিস্টও ঠিক সমানভাবেই আমাদের সঙ্গে থেকে যাবে, কারণ গান এরকমই একটা জিনিস, সময়ের সঙ্গে সঙ্গে গানের লিস্ট হয়তো চেঞ্জ হয়, গানের আমাদের চয়েস চেঞ্জেস আসে, সিঙ্গার চেঞ্জেস আসে, বাট কিছু কিছু গান, মানে যেটাকে আমরা বলি কালজয়ী গান, অ্যাপ্ট গান, সব সময় আমাদের প্লেলিস্টে থেকেই যায়, যতই সময় চেঞ্জ হোক না কেন। সেই গানগুলো নিয়েই আজকে কথা বলছি, সেই সিনেমাগুলো নিয়েই আজকে সকালের প্লেলিস্টে তোমার সঙ্গে আমি অর্পিতা কথা বলছি। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে, দেখো সবচেয়ে সুন্দর বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা প্লেলিস্ট আমাদের জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকেও কিন্তু অনেক বেশি সুন্দর করে তোলে। এই যেমন ধরো কোথাও ঘুরতে যাচ্ছ, বা ধরো কোথাও জমিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছ, কিংবা ধরো পরিবারের সব প্রত্যেকের সঙ্গে সময় কাটানো হোক, কিংবা শুধুমাত্র তুমি একা নিজের সঙ্গে কিছুটা মুহূর্ত শেয়ার করছো, সেই প্রত্যেকটা আলাদা আলাদা সিচুয়েশনে কিন্তু আলাদা আলাদা গান তো ডেফিনেটলি সিলেক্ট হয়, আর প্রত্যেকটা

মুহূর্তের সঙ্গেই জড়িয়ে থাকে বেশ কিছু গান, যেই গানগুলো সেই সময়ের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। কিংবা ধরো কোথাও কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে বা জন্মদিন, তো প্রত্যেকটা অকেশন অনুযায়ী, প্রত্যেকটা মুড অনুযায়ী, প্রত্যেকটা সিচুয়েশান অনুযায়ী কিন্তু গান আলাদা হয়। তাই বলা যায় যে প্লেলিস্ট শুধু গান শোনার মাধ্যম নয়, এটা আমাদের প্রতিদিনের জীবনের আবেগ, স্মৃতি আর আনন্দকে একেবারেই সুরের বন্ধনে বেঁধে রাখার একটা সুন্দর উপায়। তাই কে তোমার সঙ্গে থাকলো বা না থাকলো সেটা না দেখে গানকে সবসময় সঙ্গে রেখে দিও, কেমন? কারণ গান আর যাই হোক না কেন আমাদেরকে কিন্তু ছেড়ে যায় না। আর যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে গানের মাধ্যমে আমরা কত মানুষের সঙ্গে পরিচয় আমাদের বাড়ে বলতো। এই যেমন প্রচুর কনসার্ট যখন হয়, সেই সময় বেশ কিছু বছর আগেও হয়তো এতটা চল ছিল না যে একটা শীতের মরশুম এলেই যে একটা কনসার্ট চারিদিকে একটা উৎসব হয়। তো এই কনসার্টে পার্টিসিপেট করা বা গিয়ে যার গান এত বছর ধরে শুনে আসছি তাকে লাইভ পারফর্ম করতে দেখা, উফ, এটার একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। আমার মনে আছে যখন আমি লাস্ট ইয়ার সুনিধি চৌহানের কনসার্টে গেছিলাম, মানে ওই এনার্জি লেভেল, ওই সাউন্ড, ওই রকম গানের প্লেলিস্ট, একটা আর্টিস্টের মানে ঝুলিতে যখন প্রচুর হিট গান থাকে, তারপর যখন সে শো প্রেজেন্ট করছে, কোন কোন গানগুলো সিলেক্ট করবে, কীভাবে সেই গানগুলোকে সাজাবে, সেটার একটা অদ্ভুত টিম তো থাকেই, মানে অদ্ভুতভাবে সেই পুরো বিষয়টা হয়ে যায়। জাস্ট 3-4 ঘন্টা যে কীভাবে কেটে যায় বোঝাই যায় না। তো গান কিন্তু একটা এনার্জি বুস্টার, যতই আমরা জিমে যাই, নানান রকম কিছু খেয়ে নিজেকে বুস্ট করার চেষ্টা করি না কেন, আমার মনে হয় মিউজিকের থেকে বড় বুস্টার আর এখনও পর্যন্ত তো কিছু আসেনি, অ্যাটলিস্ট আমার এটাই মনে হয়। এখন তোমার জন্য রাখছি আরও একটা গান, যেই সময়ের কথা বলবো সেটা হচ্ছে 2010। যদি তোমার মনে থাকে 2010-এ এসেছিল, খুব খুব খুব হিট করেছিল সিনেমাটা, সেদিন দেখা হয়েছিল। আর দেবকে ছাড়া আমি প্লেলিস্ট কে করে বানাবো, মানে দেব জিৎ জুটি সেই সময়ের তো একদম টপ মোস্ট টপে ছিল, এখনও আছে ডেফিনেটলি, বাট দেব জিৎ সেই সময় যা যা গান আমাদেরকে উপহার দিয়েছিল সেইগুলোকে ছাড়া আমি আজকে আমার প্লেলিস্ট জাস্ট রাখতে পারবো না। এখন তোমার জন্য সেদিন দেখা হয়েছিল 2010-এর রিলিজ হেঁটেছি স্বপ্নের হাত ধরে, জাভেদ আলী এবং জুন ব্যানার্জির কণ্ঠে। রাখলাম শুধুমাত্র তোমার জন্য, ফিরে আসছি গানের পর। শুনছো তুমি সুপ্রভাতের আসর, তোমার সঙ্গে রয়েছি আমি অর্পিতা।

গান করে ফিরে এলাম আমি অর্পিতা, আর এখন কথা বলছি প্লেলিস্ট নিয়ে। শুনছো তুমি সুপ্রভাতের আসর। আচ্ছা, একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছো তুমি, যে মন খারাপের সময় প্রিয় কোনো গান শুনলে যেন মনটা একটু বেশি হালকা হয়ে যায়, তাই না? আবার আনন্দের মুহূর্তে সেই গান আরও কয়েক বেশি গুণ আনন্দ বাড়িয়ে দেয়। কিন্তু জানো কি, যে এই অনুভূতির পিছনে রয়েছে একটা স্বীকৃত পদ্ধতি যার নাম হলো মিউজিক থেরাপি। এবার তোমার মনে হতে পারে এই মিউজিক থেরাপিটা আসলে কি। মিউজিক থেরাপি হলো প্রশিক্ষিত বিশেষজ্ঞদের মাধ্যমে সঙ্গীতকে ব্যবহার করে মানুষের মানসিক, আবেগগত, সামাজিক এবং কখনো কখনো শারীরিক সুস্থতাকে সমর্থন করার একটা বিশেষ পদ্ধতি। এখানে শুধু গান শোনা নয়, গান গাওয়া, বাদ্যযন্ত্র ব্যবহার করা, সুর তৈরি করা বা গান নিয়ে আলোচনা, এই সব কিছু কিন্তু এই থেরাপির অংশ হতে পারে। আর গবেষণায় দেখা গেছে গান অনেক মানুষের ক্ষেত্রে মানসিক চাপ কমাতে, উদ্বেগ কিছুটা লাঘব করতে আর মনকে শান্ত করতে এবং মুড ভালো রাখতে অনেক বেশি সাহায্য করে। তাই অনেকেই পড়াশোনা, কাজ বা ব্যায়ামের সময়ও পছন্দের গান শুনে কাজ করতে কিন্তু বসেন একেবারে ভালোভাবে। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, যে শুধু গান শোনা আর মিউজিক থেরাপি একেবারেই কিন্তু এক জিনিস নয়। এটা অনেকেই গণ্ডগোল করে ফেলে, আমি গান শুনছি, গানটা শুনে আমার মন ভালো হয়ে গেল বা গানটা শুনে আমি একটু কষ্ট পেলাম, যাই হোক না কেন, এটাতে তো আমার মুড চেঞ্জ হচ্ছে, তার মানেই যে এটা মিউজিক থেরাপি, এটা কিন্তু একেবারেই নয়। এটা অনেকেই ভুল করে ফেলে। একটা জিনিস হচ্ছে গান শোনা, একদম আলাদা বিষয়, আর একটা মিউজিক থেরাপি, মানে একজন মিউজিক থেরাপিস্টের কাছে প্রফেশনালভাবে যাওয়া, তার থেকে সব বিষয়টা জানা, জেনে নিয়ে নিজের ওপর কাজ করা, সেটার কিন্তু একদম আলাদা। তাই মিউজিক থেরাপি একটা হচ্ছে প্রফেশনাল স্বাস্থ্যসেবা পদ্ধতি, যেটা প্রশিক্ষিত থেরাপিস্ট নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালনা করেন। মানে তার কাছে অনেকেই যখন যান, প্রত্যেকের জন্য তো একই

প্লেলিস্ট নির্ধারিত থাকে না, সবটা কিন্তু আলাদা আলাদা। কাকে কোন মিউজিকের মাধ্যমে তার হিলিং দরকার সেটা কিন্তু একজন মিউজিক থেরাপিস্টই ভালো বোঝেন। তাই এটা প্রয়োজন অন্যান্য চিকিৎসা বা মানসিক স্বাস্থ্যসেবার পাশাপাশি ব্যবহার করা হয় এই মিউজিক। মানে মিউজিক যে কীভাবে মানুষকে চেঞ্জ করে দিতে পারে সেটা আমরা কিছুটা নমুনা আমরা বোধহয় কোনো বিশেষজ্ঞ মিউজিক থেরাপিস্টের সঙ্গে কথা বললে আরও অনেক বেশি জানতে পারবো। তাই নিজের জন্য বারবার বলছি, একটু সময় বের করো, কারণ মিউজিক থেরাপিস্টের কাছে প্রত্যেক দিন যাওয়া বা প্রতিনিয়ত যাওয়া তো কারোর পক্ষে সম্ভব হয় না। তাই যতই ব্যস্ত থাকো না কেন, সারাদিনে নিজের জন্য একটু সময় বের করো আর এমন কিছু গান বেছে নাও যেগুলো তোমাকে দিনের শেষে অনেক বেশি শান্তি দেয়, অনুপ্রেরণা দেয় বা ধরো ভালো স্মৃতি মনে করিয়ে দেয়। হয়তো একটা সুন্দর প্লেলিস্টই তোমার ব্যস্ত দিনের মাঝে এনে দিতে পারে কিছুটা স্বস্তির হাসি, কে বলতে পারে, তাই না? আর যদি তোমার মনে থাকে, ময়ূরাক্ষী সিনেমায় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ও বলেছেন, জীবনের কিছু কিছু ক্ষেত্রে ইউ নিড ব্যাকগ্রাউন্ড মিউজিক। খুব প্রিয় আমার একটা লাইন। আমি বিশেষ করে যখন যেখানে যে মুহূর্তেই থাকি না কেন, আমার মনে হয় যে একটা মিউজিক চলতে থাকুক কানে, তাই সবসময় আমার সঙ্গে কিন্তু একটা হেডফোন থাকেই। তো এটা খুব মানে তোমাকেও বলছি মাথায় ঢুকিয়ে রাখতে বারবার, কারণ যেহেতু প্লেলিস্ট নিয়ে পুরোনো সিনেমা নিয়ে কথা বলছি, এটাও বেশ কিছু বছর আগের একটা সিনেমা ময়ূরাক্ষী, যেখানে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাবা ছেলের একটা অসাধারণ যুগলবন্দি দেখেছিলাম, যেখানে বাবা অনেকটা বেশি দূরে চলে যাচ্ছিলেন ছেলের থেকে। তো সেখানেও একটা জাস্ট সিন ছিল যেখানে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মুখে আমরা শুনেছি, তিনি বলছেন তার ছেলেকে, জীবনের কিছু কিছু ক্ষেত্রে ইউ নিড ব্যাকগ্রাউন্ড মিউজিক। তাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি কষ্ট পাও, জাস্ট সেটার ডেপথে না গিয়ে একটা ভালো প্লেলিস্ট জাস্ট প্লে করে দাও, দেখবে মুডটা অটোমেটিক সেট হয়ে যাচ্ছে। আপাতত তোমার জন্য রাখছি ফান্দে পড়িয়া বগা কান্দে 2011 সিনেমা থেকে শান এবং আকৃতি কাকারের কণ্ঠে একটা মিষ্টি গান, গানের নামও শোনো মিষ্টি মেয়ে।

হয়েছে, বেজে গেছে 7:53 হয়ে গেছে, সময় মানে একেবারে আমার মানে অর্পিতার যাবার পালা হয়ে গেছে। যেতে যেতে একটা ছোট্ট গল্প তোমায় বলে দিই। একদিন একটা দরিদ্র কাঠুরিয়া নদীর ধারে কাঠ কাটছিল। হঠাৎ তার কুঠারটি হাত ফসকে গভীর জলে পড়ে যায়। কুঠার সেটা হারিয়ে গভীর চিন্তায় পড়ে গেল, কারণ এটি ছাড়া তার আর যাই হোক সংসার চালানো তো একেবারেই সম্ভব নয়। তার কান্না শুনে নদীর জল থেকে এক জলপরী উঠে এলো এবং তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিল। জলপরী নদীতে ডুব দিয়ে একটা সোনার কুঠার তুলে আনল এবং জিজ্ঞেস করল, এটা কি তোমার? কুঠারিয়া সঙ্গে সঙ্গে বলল, না এটা তো আমার নয়। পরী দ্বিতীয়বার ডুব দিয়ে একটি রূপোর কুঠার আনল, কাঠুরিয়া সেটিও নিতে অস্বীকার করল। অবশেষে তৃতীয়বার পরী তার আসল লোহার কুঠারটি তুলে আনল। কাঠুরিয়া নিজের কুঠারটি দেখে আনন্দে একেবারে আত্মহারা হয়ে যায় এবং তাকে ধন্যবাদ জানায়। তার এই অকৃত্রিম সততা

দেখে মুগ্ধ হয়ে জলপুরি তাকে সোনার এবং রূপার কুঠার এই দুটোই উপহার দিল। এটাই আমরা জানতে পারলাম এই গল্পটা থেকে যে সৎ মানুষকে পুরস্কৃত করতে কেউ না কেউ তো এগিয়ে আসেই, আর লোভের পরিণতি সবসময় খারাপই হয়। তাই লোভ করা একেবারেই উচিত নয়, নিজের সঙ্গে সৎ থাকো এবং যেটা তুমি ব্যবহার করবে রেগুলার লাইফে সেটাই কিন্তু রিটার্ন ব্যাক পাবে। তো তিনি সৎ ছিলেন, তাই শুধুমাত্র তার কুঠার নয় সঙ্গে আরও সোনার রূপো দুটো কুঠারই কিন্তু তিনি উপহার হিসেবে পেলেন। আর যদি লোভী হতেন তাহলে হয়তো সোনার কুঠারটাই শুধু সঙ্গে থাকতো তার। তাই সৎ থাকো, পরিশ্রম করে যাও, নিজের লক্ষ্যে অনড় থাকো, তাহলে দেখবে জীবনটা অনেক বেশি কঠিন হবে 100 বার, কিন্তু যেটার জন্য দৌড়াচ্ছ, যেটার দিকে ছুটছ, সেটা পাবে, আর সেই পাওয়ার স্বাদটা একদম আলাদা। তাই এটাই বলবো, খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো একদম সময় শেষ আমার হাতে, আমি বলবো টাটা। তবে হ্যাঁ, নতুন দিনে নতুন সকালে আবারও কথা হবে তোমার সঙ্গে, এটাও কথা দিয়ে যাচ্ছি। আর সঙ্গে তোমার জন্য রেখে যাচ্ছি একটা মিষ্টি গান। প্লেলিস্ট নিয়ে কথা বলছিলাম এতক্ষণ, আর প্লেলিস্টে ফসিলস থাকবে না তাই কি করে হয়। ফসিলস ব্যান্ডের আরও একবার রূপম ইসলামের কণ্ঠে রেখে গেলাম আজকের অনুষ্ঠানের আমার শেষ গান টাটা। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে রেখো অবশ্যই জীববাণীকে।

শুনলেন রজনীকান্তের গান, শিল্পী কুমকুম ভট্টাচার্য, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন দিলরুবা, শিল্পী অরূপ কুমার সেন।

শুনলেন দিলরুবা, শিল্পী অরূপ কুমার সেন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার, অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলায় মাতলা নদীর চর দখল করে তৃণমূল কংগ্রেস নেতা শওকত মোল্লার ছেলে ইমরানের তৈরি বেআইনি ক্যাফে ভাঙার কাজ শুরু হয়েছে। ক্যানিং এসডিপিওর উপস্থিতিতে আজ সকাল থেকে বুলডোজার চালিয়ে এই কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এর আগে প্রশাসনের তরফে 29 জুনের মধ্যে ক্যাফে ভাঙার নির্দেশ দেওয়া হয়। বিধাননগর পুরসভার বিরুদ্ধে বাড়ির মিউটেশনের নামে অতিরিক্ত টাকা নেবার অভিযোগে দায়ের হওয়া মামলায় ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা বসু চৌধুরী এই মামলায় রাজ্য সরকার এবং ওই পুরসভাকে আগামী মঙ্গলবার বাড়তি টাকা আদায় সংক্রান্ত যাবতীয় নথি আদালতে জমা দিতে বলেছেন। যেহেতু মিউটেশনের সঙ্গে এই লেভি আদায়ের কোনো সরকারি অনুমোদন ছিল না, তাই এত বছর ধরে কত টাকা নাগরিকদের কাছ থেকে তোলা হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব আদালতের পাওয়া উচিত বলে মন্তব্য করেন বিচারপতি। পশ্চিম বর্ধমানের জামুরিয়ার বহুলা এলাকায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক হরেরাম সিং এর ছেলে প্রেম পালের কার্যালয় থেকে ECL এর গোপন নথিপত্র ও 80 রাউন্ড খালি কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার পর থেকেই পলাতক বাবা ও ছেলে। 2021 সালে নির্বাচনের আগেও প্রেমপালের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছিল। তোলাবাজি, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তিসহ একাধিক অভিযোগে পুরুলিয়া থেকে ধৃত বিধাননগরের প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে আজ সকালে পুরুলিয়া থেকে বাগুইআটিতে আনা হয়েছে। আজ তাকে বারাসাত আদালতে তোলা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। বৈঠকে অভিন্ন দেভানি বিধি ইউসিসি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। ইউসিসি প্রণয়নের জন্য গুজরাট, উত্তরাখণ্ড ও অসমের অনুকরণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশ অনুযায়ী আগামী আগস্ট মাসে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে। বিবাহ, ডিভোর্স, দত্তকসহ মোট 9টি বিষয়ের উপর সমীক্ষা করবে কমিটি। এদিকে বাজেট বরাদ্দ অনুযায়ী সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি, নির্দিষ্ট সময়ে তার বাস্তবায়ন এবং বিভিন্ন দপ্তরের কাজের পর্যালোচনা করতে রাজ্য সরকার আজ বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে নবান্ন সংলগ্ন সভাঘরে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও সব দপ্তরের সচিব ও আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি সরকার রাজ্যের প্রশাসনিক কাঠামোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে WBCS এক্সিকিউটিভ আধিকারিকদের সঙ্গে বৈঠকে গতকাল তিনি রাজ্যের উন্নয়ন ও বিভিন্ন গঠনমূলক কাজে সরকারের পাশে থাকার জন্য আধিকারিকদের উদ্দেশ্যে আহ্বান জানান। মুখ্যমন্ত্রী আরও বলেন, আধিকারিকদের স্বমূল্যায়ন পদ্ধতির সরলীকরণ সহ একাধিক সুবিধে সুনিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন দিল্লিতে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের সঙ্গে বৈঠক করেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, বৈঠকে রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রকের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, সম্প্রসারণ এবং অর্থ বরাদ্দের বিষয়গুলি নিয়ে কথা হয়েছে। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সমগ্র শিক্ষা কর্মসূচি, প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান এবং প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ, PM-শ্রী স্কুল কর্মসূচির বিস্তার নিয়েও মতবিনিময় করেছেন তারা। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, গত মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের বাসিন্দা দীপ্তাংশু মাহাতো নামে ওই ছাত্র ক্লাস চলাকালীন একটি ফ্লাস্ক থেকে গরম চা খেয়ে ফেলার পর অসুস্থ বোধ করতে থাকে। কয়েক ঘণ্টা পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জানার পরেও দ্রুত তাকে হাসপাতালে নিয়ে না গিয়ে অযথা দেরি করে। তার মৃত্যুর জন্য মিশনের গাফিলতিকেই দায়ী করেছেন ওই ছাত্রের বাবা। গরম চায়ে খাদ্যনালী সহ অন্য অভ্যন্তরীণ অংশ পুড়ে গিয়েই দীপ্তাংশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। ঘটনার প্রতিবাদে গতকাল বিক্ষোভ দেখান ছাত্র অভিভাবকরা। এরপরই মিশনের প্রধান শিক্ষক ইষ্টেশানন্দ মহারাজ পদত্যাগ করেন। হস্টেলের দায়িত্বপ্রাপ্ত তিন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। পূর্ব রেল যাত্রী সুবিধার্থে শিয়ালদা বারাসাত রুটে নতুন এসি লোকাল চালু করতে চলেছে। আগামী সোমবার থেকে নতুন এই ট্রেন চলবে বলে শিয়ালদার DRM রাজীব সাক্সেনা জানিয়েছেন। ট্রেনটি বিধাননগর রোড, দমদম জাংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনে থামবে। পাশাপাশি সন্ধ্যার ব্যস্ত সময় ডায়মন্ড হারবার ও হাসনাবাদ শাখায় অতিরিক্ত EMU পরিষেবা, আমঘাটা কৃষ্ণনগর এবং বারাসাত দমদম ক্যান্টনমেন্ট শাখায় নতুন লোকাল পরিষেবা চালু হবে। দলের সত্ত্ব, নির্বাচনী প্রতীক এবং তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যেই নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন বিরোধী দলনেতা বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। ঋতব্রত, সন্দীপন সাহা, জাভেদ খান, আখরুজ্জামান সহ দশ সদস্যের প্রতিনিধি দল দুপুরে নতুন দিল্লিতে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবেন। রাজ্য সরকার মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য খুব শীঘ্রই পিঙ্ক কার্ড চালু করবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, গত 1 জুন সরকারি বাসে মহিলাদের বিনা ভাড়ায় যাতায়াত শুরু হলেও কর্মজীবী অনেক মহিলাই টিকিট কেটে বাসে যাতায়াত করতে চান বলে তার কাছে ইচ্ছে প্রকাশ করেছেন। তাই যাদের প্রকৃত অর্থে এই পরিষেবার প্রয়োজন তাদের জন্যই পিঙ্ক কার্ড চালুর সিদ্ধান্ত। স্থানীয় সংবাদ শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুরু হতে চলেছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজকে শুনবেন খেয়াল, পরিবেশনায় বিদিশা সাধু। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অশোক মুখোপাধ্যায়। শুনবেন সুদ সরং রাগে খেয়াল, শিল্পী বিদিশা সাধু।

আকাশবাণী কলকাতা। এতক্ষণ শুনলেন খেয়াল, পরিবেশন করলেন বিদিশা সাধু, তবলায় শিল্পীকে সহযোগিতা করলেন অশোক মুখোপাধ্যায়। এতক্ষণ শুনছিলেন সুত সারংখ রাগে খেয়াল। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখনকার মতো এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা অধিবেশনের দ্বিতীয় অধিবেশন শুরু হলো। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন 4:59:57। এখন শুনবেন খবর।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে শক্তি সিং। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि भारत जापान संबंध बहुत विशेष हैं और आर्थिक

শুনছিলেন আধুনিক গান, পরিবেশন করলেন শিল্পী মধুরিমা শীল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন হিন্দি অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় রোশন মুরারকা।

শুনলেন লোকগীতি শিল্পী পৌলমী দত্তের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় রশন মুরারকা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গান। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আজ প্রথমেই শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি গান, কুদরত ছায়াছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলেন কুদরত ছায়াছবির গান। পরের গানটি শুনুন ভুলভুলাইয়া টু ছায়াছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 32 ম্যাচে স্পেন অস্ট্রিয়ার মুখোমুখি হবে। আগামীকাল ভোর 4:30 পর্তুগাল খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। লন্ডনের ওভালে আজ রাতে মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। প্রথমে বিশ্বকাপের খবর।

ফিফা বিশ্বকাপে আজ রাতে লস এঞ্জেলসের ইঙ্গলউড স্টেডিয়ামে রাউন্ড অফ 32 ম্যাচে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। শেষ 32-এর অন্যান্য ম্যাচে আগামীকাল সকালে টরন্টোয় পর্তুগাল লড়বে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। ভ্যাঙ্কুভারের টরন্টো স্টেডিয়ামে ভারতীয় সময় আগামীকাল ভোর 4:30 রাউন্ড অফ 32 ম্যাচে পর্তুগাল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। এদিকে ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ড খেলবে আলজেরিয়ার মুখোমুখি। আলজেরিয়ার বিরুদ্ধে সকাল 8:30 খেলাটি হবে। চলতি ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে স্পেনের ফুটবল ভক্তদের জন্য সুখবর। স্পেনের প্রধান কোচ লুইস দেলা ফুয়েন্তে জানিয়েছেন যে তারকা ফুটবলার লামিনে ইয়ামাল চোট কাটিয়ে এখন পুরোপুরি সুস্থ। দলের প্রয়োজনে নকআউট পর্বের ম্যাচে তিনি পুরো 90 মিনিট খেলতেও প্রস্তুত। হ্যামস্ট্রিংয়ে চোট কাটিয়ে ফেরার পর গ্রুপ পর্বে বার্সেলোনার এই 18 বছর বয়সী উইঙ্গারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি স্পেনের কোচিং স্টাফ। চাপ কমানোর জন্য গ্রুপ পর্বের 3 ম্যাচে ইয়ামালকে মাত্র 141 মিনিট মাঠে নামানো হয়। এই সীমিত সময়ের মধ্যেই তিনি একটি চমৎকার গোলও করেছেন। উল্লেখ্য, সদ্য সমাপ্ত মরশুমে বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন ইয়ামাল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিনি 24টি গোল করার পাশাপাশি 17টি গোলে সহায়তা

করেছেন। তবে গত এপ্রিল মাসে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে লা লিগার শেষ ছটি ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি। লন্ডনের ওভালে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। উল্লেখ্য, মঙ্গলবার প্রথম সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া 8 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতোমধ্যেই ফাইনালে পৌঁছেছে। গলে দ্বিতীয়

0: 이게 디라시라는 오퍼레이터 아첸 마루트 사랑 시자인 에븐 야시 타쿠르 누티 코레 위켓 니아첸 마루트 스릴랑카르 모테 두 매체 테스트 크리켓 시리즈에 슈치 아주 고수나 코라 회체 2025 থেকে 27 আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের এই সিরিজের প্রথম টেস্ট আগামী 15 থেকে 19 আগস্ট গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হবে। দ্বিতীয় টেস্ট হবে 23 থেকে 27 আগস্ট কলম্বোর সিংহল স্পোর্টস ক্লাবে। 2017 সালের পর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারত। 9 বছর আগে বিরাট কোহলির নেতৃত্বে ভারত শ্রীলঙ্কাকে ঘরের মাঠে 3-0 ব্যবধানে হারিয়ে দেয়। চেস্টারলি স্ট্রিটে গতকাল ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে 20 ওভারে 7 উইকেটে 189 রান তোলে। অধিনায়ক শ্রেয়স আয়ার 68, অভিষেক শর্মা 59, শিবম দুবে 42 রান করেছেন। ইংল্যান্ডের হয়ে শাকিব মাহমুদ 3টি উইকেট নিয়েছেন। ভারতের ইনিংসের পর বৃষ্টির কারণে ম্যাচ আর শুরু করা যায়নি। সিরিজের দ্বিতীয় ম্যাচ শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত হবে। আসন্ন ডুরান্ড কাপের জন্য আজ যুব ভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ভারতের অন্যতম এশীয় ফুটবলের অন্যতম সম্মানজনক ভারতীয় সেনার এই টুর্নামেন্ট বিগত কয়েক বছর ধরে দিল্লি থেকে চলে এসেছে কলকাতায়। কলকাতা ছাড়াও গুয়াহাটি, শিলং এবং আরও কয়েকটি শহরে খেলা হবে। ইন্দ্রনীল খাঁ আগেই জানিয়েছিলেন রাজ্যের খেলাধুলোর মান বাড়ানো তার লক্ষ্য যেমন থাকবে, সেভাবেই যাতে ডুরান্ড কাপ সাফল্যের সঙ্গে আয়োজন করা যায় সেটাও তিনি দেখবেন। আসন্ন ডুরান্ড কাপে আইএসএল এর মোট 6টি দল অংশ নেবে। 3 প্রধানের পাশাপাশি দেখা যাবে স্পোর্টিং দিল্লি, জামশেদপুর এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেডকে। গ্রুপ বিন্যাস হয়ে হলেও সূচি এখনও ঘোষণা করা হয়নি। গতবারের চ্যাম্পিয়ন পোল্যান্ডের ইগা সুইয়াটেক উইম্বলডন টেনিসের মহিলাদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে উঠেছেন। তৃতীয় ব্যাচের সুইয়াটেক আজ অবাছায় চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাকে 6-1-6-3 স্ট্রেট সেটে হারিয়ে দেন। পুরুষদের সিঙ্গলসে সার্বিয়ার নোভাক জকোভিচ, মার্কিন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিজ, অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাও তৃতীয় রাউন্ডে উঠেছেন। আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। 1924 সালে 2 জুলাই ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। এই দিনটিকে স্মরণ করে 1995 সাল থেকে 2 জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করা হয়। এ উপলক্ষে কলকাতায় ক্রীড়া সাংবাদিকদের ক্লাবে আজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলার খবর শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে নানা রঙের গান। আজ প্রথমেই শুনুন অর্চনা ভৌমিকের কণ্ঠে একটি অতুল প্রসাদের গান।

অর্চনা ভৌমিকের কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে নানা রঙের গান শুনছেন। পরের গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, একটি আধুনিক গান।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান, এরপরে শুনুন নজরুল গীতি অনুপ ঘোষালের কণ্ঠে।

0: অনুপ ঘোষালের কণ্ঠে নজরুল গীতি শুনলেন। নানা রঙের গান অনুষ্ঠানের শেষ গানটি শুনুন, বাংলা ব্যান্ডের গান পরিবেশনায় চন্দ্রবিন্দু।
1: আমার ভিন দেশি তারা

0: চন্দ্রবিন্দুর উপস্থাপনায় এই গানটি দিয়েই শেষ হলো আজকের নানা রঙের গান অনুষ্ঠানটি।
1: আমার দুমুঠো চাল ছিল তোমার গায়ে লাগে না।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন স্পটলাইট অনুষ্ঠান। আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেসেলস ভ্রমণ নিয়ে আলোচনা করব। এই সফরে নৌ বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে সুদৃঢ় হয়েছে তা বিশেষভাবে লক্ষ্য করব। আলোচনায় অংশগ্রহণ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাহুল মিশ্র এবং সঞ্চালনা দীক্ষা সাক্সেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরে সেসেলস গিয়েছিলেন। তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রজাতান্ত্রিক সেসেলসের রাষ্ট্রপতি ডাক্তার প্যাট্রিক হারমনি, সে দেশের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে। প্রধানমন্ত্রীকে বিশেষ সম্মানীয় অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছিল। এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেসেলসের স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিলেন। এই বছরটি আরও এক বিশেষ কারণে তাৎপর্যপূর্ণ। এবছর এই 2 দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্ণ হল। এ বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাহুল মিশ্রজি। অধ্যাপক মিশ্র, আপনাকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য স্বাগত জানাই। রাহুল মিশ্র, ধন্যবাদ। দীক্ষা সাক্সেনা, অধ্যাপক মিশ্র, এখন আমরা প্রধানমন্ত্রীর সফরের বিশেষ দিকগুলি নিয়ে আলোচনা করব, এই সঙ্গে এর গুরুত্ব বোঝার চেষ্টা করব। ভারত ও সেসেলসের এই বিশেষ গুরুত্বপূর্ণ সময়টিকে আপনি কিভাবে দেখেন, বিশেষ করে 2 দেশের 50 বছরের কূটনৈতিক সম্পর্ক নিয়ে আপনার কি মত? রাহুল মিশ্র বলছেন, হ্যাঁ নিশ্চয়ই, ভারত ও সেসেলস কূটনৈতিক সম্পর্কের 50 বছর পেরিয়ে এলো। এই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা বিশেষ সম্মান দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন। এতেই বোঝা যাচ্ছে 2টি দেশ পরস্পরকে কতটা বিশ্বাস করে এবং তাদের সম্পর্ক কতটা গভীর। কেবলমাত্র 50 বছরের ইতিহাস ফিরে দেখা নয়, সেই সঙ্গে আগামী দিনে পারস্পরিক সহযোগিতা সক্ষমতা বৃদ্ধির জন্য সেসেলসের পক্ষে কতটা উপযোগী হবে সেটাও খতিয়ে দেখতে হবে। প্রধানমন্ত্রী সে দেশের রাষ্ট্রপতির সঙ্গে যৌথ বিবৃতিতে বলেছেন ভারত মহাসাগর 2 দেশেরই আপন ঘর, তার নিরাপত্তা স্থায়িত্ব ও সমৃদ্ধির জন্য 2টি দেশকেই দায়িত্ব পালন করতে হবে। এই দৃষ্টিভঙ্গিকেই মহাসাগর দিক দর্শনের ভিত্তি বলে ধরা হয়। দীক্ষা সাক্সেনা, মহাসাগর দিক দর্শন সম্পর্কে আপনি একটু বিস্তারিত বললে ভালো হয়। সেই সঙ্গে আমরা যখন কৌশল নিয়ে আলোচনা করছি তখন ভারতের পক্ষে কৌশলগত দিক দিয়ে এই রাষ্ট্রটি কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটাও ব্যাখ্যা করলে ভালো হয়। রাহুল মিশ্র, হ্যাঁ, 2015 সালে সাগর ভিশন শুরু হয়েছিল। সমগ্র অঞ্চলটির নিরাপত্তা ও বৃদ্ধিকে গুরুত্ব দেওয়ার জন্য এর সূত্রপাত। তখন বলা হয়েছিল 2025-এর মধ্যে, অর্থাৎ 10 বছরে সাগর ভিশন থেকে আমরা মহাসাগর ভিশনের দিকে যাব। এর ফলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিটি সদস্য রাষ্ট্র শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক নিয়মভিত্তিক সহযোগিতা, অর্থনৈতিক নিরাপত্তা, আধুনিক পরিকাঠামো এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে তুলতে পারে। সেদিকে দেখতে গেলে বিষয়টির মধ্যে ভারতের সামগ্রিক দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। নিরাপত্তা ও প্রতিরক্ষার দিকে সেসেলস ভারতের অন্যতম সহযোগী। ইতিমধ্যেই দ্বিপাক্ষিক যৌথ মহড়া শুরু হয়েছে যাকে লামিতি বলা হয়। এর অর্থ হল পারস্পরিক বন্ধুত্ব। 2001 সালে এর সূত্রপাত হয়েছিল। এবছর মার্চ মাসে প্রথমবারের জন্য ভারত ও সেসেলসের তিনটি বাহিনী একসঙ্গে অংশগ্রহণ করেছে। এর মধ্য দিয়ে পারস্পরিক বাণিজ্যের সম্পর্ককে আরও নিরাপদ ও মজবুত করে গড়ে তোলার বিষয়টি স্পষ্ট হয়েছে। ভারত মহাসাগর অঞ্চলে এমন কিছু অঞ্চল রয়েছে তা এখনও আমাদের অজানা, নিরাপত্তার দিক থেকেও সেগুলি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও এগুলির বড় প্রভাব আছে, যেমন জলদস্যুদের উৎপাত, বেআইনি অস্ত্রশস্ত্রের লেনদেন, মানুষের চোরাচালান, ড্রাগ ব্যবসা এই অঞ্চলের বড় বিপদ। শুধু তাই নয়, এর সঙ্গে রয়েছে বেআইনিভাবে মৎস্য শিকার। এই সমস্যাগুলির সমাধানের জন্য দুদেশই পরস্পরকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে। সেই কারণেই ভারতের সহযোগিতায় সেসেলসে একটি বন্দর তৈরি হতে চলেছে। প্রধানমন্ত্রী সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতা প্রসঙ্গে জানিয়েছেন, সামুদ্রিক নিরাপত্তা, সক্ষমতা গড়ে তোলা, সমুদ্রবিজ্ঞান সম্পর্কে সচেতনতা তৈরির ব্যাপারে দুদেশের মধ্যে সহযোগিতা ও দায়বদ্ধতা আগামী দিনে অত্যন্ত সুফল প্রদান করবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এদগোনানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন বলে জানান। সামগ্রিকভাবে নিরাপত্তা ও বৃদ্ধির স্বপ্ন নিয়ে মহাসাগর প্রকল্প এগিয়ে চলেছে, আগামী দিনেও এভাবেই তা এগিয়ে যাবে। দীক্ষা সাক্সেনা। অধ্যাপক মিশ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছর ব্লু হরাইজনের অভিভাবক হিসেবে সে দেশের রাষ্ট্রপতির কাছে সম্মানিত হয়েছেন। প্রধানমন্ত্রীকে তার পরিবেশ সংরক্ষণের জন্য নেতৃত্ব দেওয়ার জন্য এই বিশেষ সম্মান দেন। সেই সঙ্গে উন্নয়নশীল দেশের স্বার্থকে বিশেষভাবে তুলে ধরা ও তাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর পদক্ষেপকে তাঁরা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেন। এ সম্পর্কে আপনার কি মত? রাহুল মিশ্র। সেসেলসের নাগরিকরা ভারতকে এই চোখেই দেখেন। ভারত তাদের কাছে সুস্থায়ী আঞ্চলিক উন্নয়নের অন্য নাম। ব্লু ইকোনমি বা সমুদ্র নির্ভর বাণিজ্যকে আরও সম্ভাবনাময় করে তোলার ক্ষেত্রে ভারত বিশেষভাবে উদ্যোগ নিয়ে চলেছে। প্রাকৃতিক সম্পদের বিকাশ, সমুদ্রজাত সম্পদগুলিকে অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে সংযুক্ত করা এবং পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ভারত বরাবরই উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে। এর অর্থ হল যাতে কোনোভাবে সম্পদ নষ্ট না হয় এবং তা আঞ্চলিক সমৃদ্ধির কাজে লাগে, সেদিকে ভারত বরাবর সচেতন থেকেছে। বৃহত্তর অর্থে এর ফলে কার্বন সচেতনতা বৃদ্ধি ও জলবায়ু সম্পর্কে দায়িত্ব আরও গুরুত্ব দিয়ে পালন করা সম্ভব হচ্ছে।

সেসেলসের মতো একটি ছোট দ্বীপ রাষ্ট্র যেভাবে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে তা সত্যিই প্রশংসনীয়। ভারত এ ব্যাপারে তাদের অংশীদার। আমরা দেখিয়েছি কতটা বিচক্ষণতার সঙ্গে পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিতে হবে। এই কারণে সেসেলস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্লু হরাইজনের অভিভাবক বলে মনে করে দীক্ষা সাক্সেনা। অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রধানমন্ত্রীকে সেসেলসের সরকার জাতীয় সংসদে বক্তব্য পেশ করার সুযোগ দিয়েছে। সেই বক্তৃতা দিতে গিয়ে শ্রী মোদী বিশেষভাবে সমুদ্রভিত্তিক অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে সেসেলসকে ভারত কতটা প্রযুক্তিগতভাবে সহযোগিতা করতে পারে তা তুলে ধরেছেন। যৌথ প্রেস বিবৃতিতে বলা হয়েছে ভারত সেসেলসকে $1,750 কোটি বিশেষ অর্থনৈতিক প্যাকেজ দেবে। এর মধ্যে $1,250 কোটি দেওয়া হবে টাকার মূল্যে ঋণ হিসেবে, বাকি $500 কোটি দেওয়া হবে মার্কিন ডলারে সরাসরি দান হিসেবে। এই বিশাল অর্থনৈতিক প্যাকেজের মাধ্যমে সামাজিক আবাস গড়ে তোলা, কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধি, নতুন রোজগারের ব্যবস্থা করা ও কৌশলগত প্রশিক্ষণের বিষয় রয়েছে। মূলত তরুণ সমাজের উন্নতির লক্ষ্যে তাকিয়েই এই প্যাকেজ তৈরি করা হয়েছে। সামগ্রিকভাবে এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? রাহুল মিশ্র, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন মূল জোর দেওয়া হয়েছে উন্নয়নমূলক পরিকাঠামো প্রকল্পগুলি গড়ে তুলতে, সেই সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উপরেও বিশেষ নজর দেওয়া হয়েছে। পরিকাঠামো বৃদ্ধি হলে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার ভিত্তি আরও মজবুত হবে তা বলাই বাহুল্য। সেই সঙ্গে এই প্যাকেজের মাধ্যমে নিরাপত্তা ও প্রতিরক্ষা মজবুত করে গড়ে তোলার সুযোগও থাকছে। দীক্ষা সাক্সেনা, অধ্যাপক মিশ্র, এর পাশাপাশি অন্য কোনো দিক আপনার চোখে পড়ছে কি? রাহুল মিশ্র, নিশ্চয়ই নতুন এবং উদ্ভাবনশীল প্রযুক্তি এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে দুদেশের মধ্যে কথাবার্তা হয়েছে। প্রয়াত সুষমা স্বরাজ মন্ত্রী থাকাকালীন ফরেন সার্ভিস ইনস্টিটিউটের মাধ্যমে সেসেলসের উচ্চপদস্থ কর্মচারীরা তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ পেতেন। বর্তমানে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্র আরও বিস্তৃত হয়েছে। কৃষি বিভাগ স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রেও ভারত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এর গুরুত্ব প্রথমে বোঝা গিয়েছিল কোভিডের সময়। এইসব দেশগুলির যখন সংকটের মোকাবিলা করার যথেষ্ট সক্ষমতা ছিল না, ভারত সেটা বুঝতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। নতুন নতুন হাসপাতাল তৈরি হয় এবং স্বল্পমূল্যে ঔষধপত্র পাঠানোর ব্যবস্থাও করা হয়। স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের জন্য ভারতের এই প্রয়াস সেদেশের দৈনন্দিন জীবনযাত্রার যথেষ্ট উন্নতি করতে সক্ষম হয়েছে। দীক্ষা সাক্সেনা, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের উন্নতির ক্ষেত্রে দু দেশ কতটা অগ্রগতি করেছে বলে আপনি মনে করেন? রাহুল মিশ্র, প্রধানমন্ত্রী তাঁর ভাষণেই এই বিষয়টি যথেষ্ট ভালোভাবে তুলে ধরেছেন। সে দেশে 10% মতো ভারতীয় বসবাস করেন। সেসেলসের সামগ্রিক উন্নয়নে ভারতীয় সম্প্রদায় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। উচ্চপদস্থ সরকারি পদেও ভারতীয় সম্প্রদায়ভুক্তদের প্রতিনিধিত্ব রয়েছে। পাশাপাশি চিকিৎসক বা প্রযুক্তিবিদদের মধ্যেও যথেষ্ট সংখ্যক ভারতীয় আছে। তারা সেসেলসবাসীকে যেভাবে পরিষেবা দিয়ে চলেছেন তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দীক্ষা সাক্সেনা, অধ্যাপক মিশ্র, এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। রাহুল মিশ্র, ধন্যবাদ আপনাকেও। আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেসেলস ভ্রমণ নিয়ে আলোচনা শুনলাম। এই সফরে নৌ বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে সুদৃঢ় হয়েছে তা বিশেষভাবে লক্ষ্য করলাম। আলোচনায় অংশগ্রহণ করলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাহুল মিশ্র এবং সঞ্চালনায় ছিলেন

দীক্ষা সাক্সেনা। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত এআইআর nsdtalks@gmail.com অথবা 9289094044 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে। মেল আইডিটি আর একবার বলছি, airnsdtalks@gmail.com। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 9289094044। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। স্পটলাইট অনুষ্ঠানটি এখানেই শেষ হল। একটু পরেই শুনবেন দিল্লি থেকে সমাচার সন্ধ্যা।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, জ্বালানি নিরাপত্তা, ওষুধ এবং এআই সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারত ও জাপান অপরিশোধিত তেলের মজুদ, পেট্রোলিয়াম সংরক্ষণ ব্যবস্থাপনা এবং সমুদ্রপথে জ্বালানি পরিবহন শৃঙ্খল আরও সম্প্রসারিত করতে সহমত হয়েছে। ভারতের খনিজ তেল শোধন ক্ষমতা অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন। আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে ইবোলা সংক্রমণ মোকাবিলায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এয়ার সুবিধা পোর্টাল চালু করেছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণের মোকাবিলায় দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে স্পেন ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও জাপান অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, ওষুধ শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে আজ বিকেলে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক শীর্ষ সম্মেলনে মতবিনিময় করেছেন। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে অংশীদারিত্ব বাড়িয়ে তুলতে এই সম্মেলন নতুন পথ খুলে দেবে। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বর্তমান সময়ে বিশ্বাস হল আসল সম্পদ। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভারত ও জাপানকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, মুক্ত অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দুই দেশের কাছে অভিন্ন অধিকারের বিষয়।
1: आज आर्थिक दुनिया सप्लाई चेन में रुकावटें, ट्रेड में अनिश्चितता और ग्लोबल डिमांड में गिरावट से जूझ रही है। लेकिन जैसे कहा जाता है, व्हेन द गोइंग गेट्स टफ द टफ गेट गोइंग। भारत विश्व की फास्टेस्ट ग्रोइंग मेजर इकोनॉमी है। पिछले फाइनेंशियल ईयर में भारत की जीडीपी ग्रोथ 7.7% रही। इतना ही नहीं, पिछले 12 वर्षों में हम भारत में काइजन फिलोसॉफी यानी कंटिन्यूअस इंप्रूवमेंट अपनाते हुए अपनी इकोनॉमिक डीएनए को ट्रांसफॉर्म कर रहे हैं।
0: আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানান, জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। বিদেশ সচিব জানান, বার্ষিক শিখর সম্মেলনের সময় চূড়ান্ত হওয়া বহু সিদ্ধান্তই মূলত অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে যুক্ত।
2: Leaders reflected on the very strong foundation of our bilateral ties across multiple sectors, including trade and investment, economic security, defense, supply chain resilience, technology, innovation, and people-to-people

0: exchanges. And both leaders acknowledge the role that our special strategic and global partnership plays insofar as peace, prosperity and stability in the Indo-Pacific and even beyond is concerned.
1: ভারত ও জাপান অপরিশোধিত তেলের মজুদ, পেট্রোলিয়াম সংরক্ষণ ব্যবস্থাপনা এবং সমুদ্রপথে জ্বালানি পরিবহন শৃঙ্খল আরও সম্প্রসারিত করতে সহমত হয়েছে। নতুন দিল্লিতে আজ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির মধ্যে বার্ষিক শীর্ষস্তরীয় বৈঠকে উভয় পক্ষ এ ব্যাপারে সহমত হয়। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, দুই নেতার মধ্যে আলোচনায় মূল বিষয়বস্তু ছিল জ্বালানি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রক। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানায়, বর্তমান ভূ রাজনৈতিক অনিশ্চয়তার আবহে উভয় পক্ষ শক্তিক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ বলেছেন, জাপানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান চালিকা শক্তি। একটি বেসরকারি টিভি চ্যানেলে উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভাষণে শ্রী গোয়েল বলেন, ভারতীয় দক্ষ কর্মী বাহিনীর জন্য নতুন সুযোগে দরজা খুলে যাচ্ছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সবার জন্য সমতভিত্তিক উন্নয়ন নিশ্চিত করার উপর সকলের সরকার ক্রমাগত জোর দিচ্ছে। এই আলোচনা সভায় মন্ত্রী জাপানের সঙ্গে ভারতের সম্পর্ক, দেশের বিভিন্ন মুক্ত বাণিজ্য চুক্তি এবং পশ্চিম এশিয়া সংকটের প্রভাব মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয়ের উপর উত্তর দেন। ভারতের খনিজ তেল শোধন ক্ষমতা অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, আগামী 6 থেকে 12 মাসের মধ্যে দেশের তেল শোধন ক্ষমতা বছরে 300 মিলিয়ন মেট্রিক টনে নিয়ে যাওয়া হবে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ 10 বছর পর দেশে প্রথম নতুন গ্রিনফিল্ড রিফাইনারি স্থাপন করা হচ্ছে। পশ্চিম এশিয়া সংকটের প্রভাব মোকাবিলায় ভারতের পদক্ষেপের কথা উল্লেখ করে শ্রী পুরী বলেন, সরকার দীর্ঘদিন ধরে দেশে পেট্রোল ও ডিজেলের দাম নিয়ন্ত্রণে রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর মধ্যে পরোক্ষ আলোচনা বৈঠক গতকাল দোহায় শেষ হয়েছে। কাতার সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলী খামেনি এর শেষকৃত্যের পর উভয় পক্ষে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সাংবাদিকদের বলেন, দোহায় দু পক্ষের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে, টেকনিক্যাল পর্যায়ের আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে, পরবর্তী পর্যায়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 21 জন নিহত এবং 90 জন আহত হয়েছেন। আবাসিক ভবন সহ একাধিক বেসামরিক পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের দূরপাল্লার হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে রাশিয়া দাবি করেছে। তাইওয়ানে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক আজ দেশের আকাশসীমা চারপাশে 22টি চীনা সামরিক বিমানের উপস্থিতির অভিযোগ করেছে। এই 22টি বিমানের মধ্যে 20টি সীমান্তরেখা অতিক্রম করে তাইওয়ানের উত্তর মধ্য এবং দক্ষিণ পশ্চিম এশিয়া এলাকায় প্রবেশ করেছে বলে জানা গেছে। ফ্রান্স সফররত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ প্যারিসে ফরাসি বহুজাতিক ব্যাংক বিএনপি পরিবেশ গ্রুপের শীর্ষ আধিকারিক ইয়ান জেরাদিনের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে জেরাদিন জানান, বিশ্বজুড়ে বিনিয়োগের অত্যন্ত নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে ভারতের প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ বাড়ছে। বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন, বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আগামীকাল ইরান যাচ্ছেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অনুষ্ঠানে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব দেশের মধ্যে ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগকে আরও জোরালো করে তুলবে। ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে আহতদের চিকিৎসার জন্য অপারেশন আমিস্তাদ এর আওতায় স্থাপিত ফিল হাসপাতালে নিয়োজিত ভারতীয় চিকিৎসা দলের প্রতি ভেনিজুয়েলার জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রা দুটি ভয়াবহ ভূমিকম্প ভেনিজুয়েলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি পর সহায়তা করার জন্য ভারত অপারেশন আমিস্তাদ কর্মসূচি শুরু করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ও এআইআই নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ইবোলা সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্য নজরদারি আরও জোরদার করতে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক চালু করল এয়ার সুবিধা 2.0 পোর্টাল। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশক এবং দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের সহযোগিতায় তৈরি এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক যাত্রীরা ভারতের পৌঁছানোর 24 ঘন্টার আগেই অনলাইনে স্বাস্থ্য সংক্রান্ত স্বঘোষণা জমা দিতে পারবেন। এর ফলে স্বাস্থ্য পরীক্ষা, ইমিগ্রেশন এবং নজরদারি প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও কার্যকর হবে।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ শুরুতেই শোনাব মোহাম্মদ রফি ও সুমন কল্যাণপুরের দ্বৈত কণ্ঠে লাভ ইন সিমলা ছায়াছবির গান।

ফ্যাশন ছবির গান শুনলেন গীতা দত্ত ও হেমন্ত কুমারের দ্বৈত কণ্ঠে। পরের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন মান্না দে ও সুমন কল্যাণপুর, ছায়াছবি সুমন কল্যাণপুর ও মান্না দে, ছায়াছবি দফা 302।

মান্না দে ও সুমন কল্যাণপুরের কণ্ঠে শুনলেন দফা 302 ছায়াছবির গান। পরের গানটি নাগিন ছায়াছবি থেকে গেয়েছেন হেমন্ত কুমার।

হেমন্ত কুমারের কণ্ঠে শুনলেন নাগিনছা ছবির গান। পরের গানটি সৌতে ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছা ছবি সৌতেন।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলেন সৌতেন ছায়াছবির গান। পরের গানটি লতা মঙ্গেশকর ও মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে, ছায়াছবির নাম ধরতি।

পরের গানটি লাকি আলী ও সুনিধি চৌহানের দ্বৈত কণ্ঠে সুর ছায়াছবি থেকে।

সুনিধি চৌহান ও লাকি আলীর দ্বৈত কণ্ঠে শুনলেন সুর ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গান। পরের গানটি শ্রেয়া ঘোষালের কণ্ঠে সনম রে ছায়াছবির থেকে, শিল্পী শ্রেয়া ঘোষাল, ছায়াছবি সনম রে।

শ্রেয়া ঘোষালের কণ্ঠে শুনলেন সনম রে ছায়াছবির গান। পরের গানটি আশিকি টু ছায়াছবি থেকে গেয়েছেন অরিজিৎ সিং।

অরিজিৎ সিং এর কণ্ঠে শুনলেন আশিকি টু ছায়াছবির গান। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনুন, সুনিধি চৌহান ও অরিজিৎ সিং এর দ্বৈত কণ্ঠে ককটেল ছায়াছবি থেকে।

শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তাপমাত্রা সবচেয়ে বেশি ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সবচেয়ে কম ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত ২৪ ঘন্টায় তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। তাপমাত্রা সবচেয়ে কম ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৫% ও সর্বনিম্ন ৬৬%। বৃষ্টি হয়েছে ৪.৮ মিলিমিটার। সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য সতর্ক বার্তায় বলা হয়েছে, বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে ২রা জুলাই থেকে ৬ই জুলাই পর্যন্ত ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা বেড়ে ঘন্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগ হতে পারে। এর জন্য ২রা থেকে ৬ই জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে এবং পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। জানিয়ে দিলাম আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। এখন আজ ৩রা জুলাই শুক্রবার, সারাদিন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল ৬টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন কোরআন থেকে পাঠ। ৬:০৫ সঙ্গীতাঞ্জলি, ৬:৩০ আজকের চাষবাস কথিকা, বেগুনের রোগ পোকা ও তার সুসংহত নিয়ন্ত্রণ বলবেন ডক্টর অভিজিৎ ঘোষাল। ৬:৪০ আপনার স্বাস্থ্য কথিকা কোন পাতা কোন রোগে বলবেন ডাক্তার সুবল মাইতি, শুনবেন প্রথম পর্ব। ৬:৪৫ প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও অমরেশ মুখোপাধ্যায়। ৭:৪৫ রবীন্দ্রসঙ্গীত অহনা শেঠের কণ্ঠে। ৮টায় জানা অজানা, বিষয় বন মহোৎসব তৃতীয় পর্ব, বলবেন অধ্যাপিকা সুপ্রীতি পাল। ৮:০৫ নিরাময় ওয়ার্ল্ড জোনোসিস ডে এ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুস্মিতা ঘোষ। ৮:২০ গান্ধী চর্চা, শুনবেন গান্ধীজির রচনা থেকে পাঠ। ৮:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী শম্ভুজ চট্টোপাধ্যায়। ৯টায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম পর্ব। ৯:২৫ সমীক্ষা, ৯:৩০ আকাশবাণী পডকাস্ট প্রযোজনা হর্ষ পাণ্ডে। ১০টায় নিউটাউন কনভেনশন সেন্টারে আয়োজিত পশ্চিমবঙ্গ বিধানসভা সদস্যদের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার। এরপর যুববাণীর অনুষ্ঠান, বিষয় মগজ মিটার, উপস্থাপনায় কিংসুক ঘোষ ও সায়নী মজুমদার। ১২টায় নজরুল গীতি, শিল্পী সুস্মিতা পাল। ১২:১৫ লোকগীতি সঙ্গীতা রায়ের কণ্ঠে। ১২:৩৩ উনো জমির দুনো ফসল, বিষয় তরমুজ থেকে গুড় তৈরি। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড

এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। বেলা একটায় গীতিকা, একটা বেজে 45 মিনিটে মহিলা মহল, বিষয় কাজের খোঁজে, অতিথি দেবলীনা ভৌমিক। সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনায় সোমা সাহা। দুপুর 2:30 সাঁওতালি অনুষ্ঠান, বিষয় সময়ের পরিবর্তনশীল প্রেক্ষাপটে সাঁওতাল। আর আলাপচারিতায় 2 সহকারী অধ্যাপক শ্রীপতি টুডু ও রাজীব মুর্মু। শুনবেন প্রথম পর্ব, এরপর লোকগীতি, শিল্পী পূর্ণচন্দ্র সোরেন। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা, বিষয় মাঠে ময়দানে। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য, বিষয় অষ্টম শ্রেণীর ছাত্রদের জন্য জীবন বিজ্ঞান। অংশগ্রহণে জামালপুর হাই স্কুলের শিক্ষক তুহিন শুভ্র বন্দ্যোপাধ্যায় ও সঙ্গে 3 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি, সতীশ রায় মুর্মু ও সহশিল্পীরা। শিশুদের অনুষ্ঠান মিরু আরং, শিশুদের পরিবেশনায় একটি মিশ্র বিনোদনমূলক অনুষ্ঠান পরিবেশনায় কিয়া ঝর্ণা, রুশিকা ও গাঁওতা। 6:38 কৃষি কথার আসর, মাছ চাষে পরিবেশ দূষণের প্রভাব, এই বিষয়ে ডক্টর সুবীর নাগের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থাপনা, এই বিষয়ে শুনবেন ডক্টর চিন্ময় মাঝির সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 সমীক্ষা, বলবেন ডক্টর বাসুদেব ভট্টাচার্য। 8:00 বাংলা নাটক ভালো আছি ভালো থেকো, রচনা মৈনাক সেনগুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি ও দাদরা, শিল্পী শ্রুতি গুপ্ত। 9:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অর্পিতা বন্দ্যোপাধ্যায়। 9:45 নজরুল গীতি সুস্মিতা পালের কণ্ঠে। 10:00 বাংলা ছায়াছবির গান। 11:00 বেহালা, শিল্পী অনুপম আচার্য। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন এসরাজ, শিল্পী শুভায়ু সেন মজুমদার। 11:40 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী রাহুল চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত, শিল্পী পণ্ডিত সরজিৎ সেন, শুনবেন সেতার। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অর্পিতা বন্দ্যোপাধ্যায়। 6:35 রামচরিত মানস, শুনবেন 160তম পর্ব। 6:45 ভজন, শিল্পী কৃষ্ণা নিয়োগী। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সঞ্জিদা খাতুন। 8:30 নজরুল গীতি সুস্মিতা পালের কণ্ঠে। 8:45 গজল, শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য। 9:05 বেহালা, শিল্পী অনুপম আচার্য। 9:10 রাজধারা, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় তালাদ সালাউদ্দিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 12:00 সুরভি, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 12:20 ও 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সংযুক্তা নন্দীর উপস্থাপনায়। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী কৃষ্ণা কর। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অর্পিতা বন্দ্যোপাধ্যায়। 5:20, 6:10 এবং 6:30 পরপর 3টি অনুষ্ঠান, উর্বশী,
বার্তা ও গুল।

গুলশান, উপস্থাপনায় পুনম সিংহে সিংহ। সন্ধে 7:10 রজনীকান্তের গান, শিল্পী সুস্মিতা পাল। 7:30 দর্পণ, উপস্থাপনায় পুনম সিংহ। 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় দীপা চন্দ। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টসে এখন শুনছেন ICC মহিলা T20 ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার খেলার ধারা বিবরণী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এই খেলার শেষ পর্যন্ত ধারা বিবরণী শোনা যাবে। আকাশবাণী কলকাতা, নিউজ অন AIR অ্যাপে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান এখানেই শেষ হলো। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:11 হয়ে 35 সেকেন্ড। জয় হিন্দ।